ইহাদে শুনুন উদিত নারায়ণঙ্কর কণ্ঠতি পারিবেনি কেহি অলগা করি কথাচিত্রর এই গীতটাকে। গীতটাকে লিখেছেন শ্রীকান্ত গৌতম, সঙ্গীত প্রেম আনন্দ।

শ্রোতা বন্ধু শুনুছন ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমর শেষ গীতটাকে শুনুন, কথাচিত্র লভ ইউ হমেশা। গীতটাকে লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত প্রেম আনন্দ, গীতটাকে গাইছেন শ্রীচরণ মহান্তি ও শ্রেয়া।

কার্যক্রম শেষে শুনুন রাজেন্দ্র কুমার বেহেরা আর উষারাণী বারিক গাইতিবার এই গীতটাকে লিখিছেন কৃষ্ণচন্দ্র বারিক।

আজের কার্যক্রম থি আমি কিছু কথা লাগমা আর কিছু মনকে ঘিনি নেলা বাগির গীত গলে শুনমা। হেলে কথা তো লাগমা, গীত ভিল শুনমা, কার্যক্রম মূল করমা এই গীত সঙ্গে। সিনমা রামপুর কা লক্ষ্মণ র এই গীতটাকে গাইছন কিশোর কুমার আর লতা মঙ্গেশকর, লিখিছন মজরু সুলতানপুরি আর সুরেশ অজিছন রাহুল দেব বর্মন।

শ্রোতা বন্ধু, আজ আমি জানমা ঝনে এন্তা না করা মহিলা কর বাবদে যাহাকু পাইকিরি ভারত মাতা আর ভারতর জনতা সবে গর্ব করুছ। আজ তাকর জন্মদিন। সে হেলে ভারতর পহেলা মহিলা আইপিএস অফিসর কিরণ বেদী। 1949 মসিহা আজের দিনে মানে জুন 9 তারিখ ন সে জন্ম হইলে অমৃতসর পঞ্জাব ঠানে। তাকর বাপা লে প্রকাশলাল আর মা প্রেমলতা। জন্মা তাকর বাবদে আক্কে ইয়াদে শুনুন অমর প্রেম সিনমার এই গীতটা গাইছন লতা মঙ্গেশকর আর কিশোর কুমার। গীতটাকে লিখিছন আনন্দ বক্সি, সুরেশ সাজাইছন আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু, আমি কথা হতলাম কিরণ বেদিঙ্কর প্রাপ্তে। সেই প্রেসিডেন্টস পুলিশ মেডাল নু মূল করিকি বহুতটি পুরস্কার পাইছন। চাকরিকাল ভিতরে তিহার জেল নু সুধার কাম আও কঠিন পরিশ্রম লাগি সে বহুত প্রশংসা পাইবার সঙ্গে রামন মার্কসে সে পুরস্কার পাইথিলে। 2003 সালে সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন ভারতর পহলা মহিলা পুলিশ উপদেশদাতা হয়েছিলে। ফের জন্মা তাঁকর বাবদে আও কিছু ইয়াদে শুনুন। সিনেমা হীরাপন্নার গীতটাকে গাইছেন লতা মঙ্গেশকর আর কিশোর কুমার, লিখেছেন আনন্দ বক্সি, সুরে সাজিয়েছেন আর ডি বর্মণ।

শ্রোতা বন্ধু, আজি আমি কথা হবা গীত বিচনিবা। তবে কথা তো হবা টিকি পরে আরম্ভ করিবা কার্যক্রম। এই গীত ঠারু কথাচিত্র জুজর এই গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ। গীত রচনা সমীর, সঙ্গীত অনু মল্লিক।

শ্রোতা বন্ধু, আজি ওড়িশা মাটি পাই এক গৌরবর দিন। ওড়িশার লৌহ মানবী ভাবে পরিচিতা ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী আজির দিনে অর্থাৎ জুন 9 তারিখ 1931 মসিহার কটকর পিঠাপুর।

0: ন্যাশনাল ব্যাংকে কেনসি বি শাখা নু খুলাঙ্গর, তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস নু খুলাঙ্গর।
1: ই সুবিধা দি
0: ই সুবিধা তো দেলি।
1: হ্যাঁ বলে এটা আহনা কথা না একামলা হলে আরুনটা কথা যে নাম তা নামে সমাজ নু চালাল দাত ইয়াও ইদান তা বানার দুনিয়া ইন্নান তা জিয়াদ নে লাগে ভরসামল্লা দিন যদি কেনসি কারণবশত যদি আকুকাগে মৃত্যু মঞ্জা করা হলে ই যে পয়সা জমা মানাল কির আব দেখা নে মান।
0: হ্যাঁ ঠিক কথাটা দিনকার অ্যাকাউন্ট তো খুলচকিচ কর সুকন্যা সমৃদ্ধি যোজনা দৈবিকে অসুবিধা রানা কেনসি প্রকার অ্যাক্সিডেন্ট মান না কি আউ কিছু অসুবিধা মান না যদি কুকা হেতু যদি কেচা করা তাঙ্গে সঙ্গে যে নেত অ্যাকাউন্ট খুলছ আর পয়সা হর কিংবা যদি আসবি যদি কেচাস করাস তাঙ্গে নমিনি অ্যাকাউন্ট যে নমিনি রো আর পয়সা বন হাক কর হলে একলা কেচা করা মানে যে ব্যাঙ্ক কা পোস্ট অফিস না আপনি জানাবর হলে ব্যাঙ্ক এদের কাম কা পোস্ট অফিস এদের কাম অ্যাকাউন্ট মান স্টপ কাম আছো আনতি যেতকি ইন্টারেস্ট মানছি র ইন্টারেস্ট সহিত মানে মূল সঙ্গে সুধ মিশাইকি নমিনিকে কীর্তছ পয়সা বন।
1: আচ্ছা হলে যে নমিনি কথা বন তেঙ্গালদার হলে টিকে আকুন টিকে আউ টিকে বুঝাবা চিয়া যে ওটা কুকায় হাত দুগে তাম্বাস কেরাস আর আ কুকায়ত কেরার আর অ্যাকাউন্ট না খুলচার হলে ইনু নমিনি নে মানো
0: ইনু প্রকৃতরে এরকম জয়েন্ট অ্যাকাউন্ট মানালার অ্যাকাউন্ট হোল্ডর।
1: আচ্ছা
0: হাই কুকায় মানা গা তাঙ্গে বুয়াস মানা নমিনি নে মানো থার্ড পার্টি মানো থার্ড পার্টি নে তাঙ্গে মা মানো তাঙ্গে আজ্যস মানো তাঙ্গে আজ্জিবি মানা আঙ্গ তাঙ্গে ভাইস রস জলে হাস ভাইস বি মানা আঙ্গস।
1: আচ্ছা
0: মানে অ্যাকাউন্ট সঙ্গে নেখে রিলেটেড না দেন আর মানালা নমিনি নেকি নেকা না আমি চিকুনি আর মানালা নমিনি
1: নমিনি হলে যেতে বেলে অ্যাকাউন্ট খুলর হু বাকেন নেকান নমিনি কামর আদি কাগজপত্র লাগি কাম আর লাগি
0: ওপেনিং ফোন লেখা রাই যে নেখে নামে চোর ডেট অফ বার্থ রাই নামে অ্যাড্রেস বা কিয়ার অফ বাপা কিংবা মা কা যাহা মানে ঠিকানা র আ হিসাব অ্যাকাউন্ট ওপেনিং ফোন লেখা রাই এদেরকে ধরা হাত দু দারু তাঁকে বুয়াস যদি কেনসি প্রকার যদি সাঙ্গে সাঙ্গন মানে এক্সপায়ারিং চার করার আর তা তাঙ্গিও বাল্লি দিন যে ই অ্যাকাউন্ট তা খুলচকাচার যে নমিনি নেকে আতলি কা মাল্লা দিন কিন্তু যদি পাস বহি বদ আতলি পাস বহি নু নমিনিকে নম্বর বদ লেখা রাই নামে বদ লেখা মারি নমিনিকে নম্বর অন্ডা লেখা রাই পাস বই উঠিন বলে আর মানে এরর আর ব্যাংকে মেনা কর যে ই নম্বর বদ ই পাসবুক তা ই নমিনি মু নেখে নামে নু আতলি
1: ও হলে পাসবুক নু নমিনিকে নামে লেখা মার রাই
0: নামলা খালি নম্বর অন্ডা লেখা রাই।
1: আচ্ছা আচ্ছা হলে আ নম্বর কে হিসাব নু
0: আ নম্বর আ নম্বর কে হিসাব নু আর নমিনি পদ আর ব্যাঙ্ক নু যেতে উর্খু কি।
1: আচ্ছা হলে ধারা হুসান যদি উর্খা ব্যাঙ্ক নু নেখে তাঙ্গে মা গে নামে নু উর্খা যদি তাঙ্গে বুয়াস গে নামে নু যদি আর জয়েন্ট অ্যাকাউন্ট কানা হলে মা বোধ নমিনি মানো হলে যেতে মা গে পেমেন্ট কামা গে ক ব্যাঙ্ক হলে তাঙ্গে মা গে এদের এদের ডকুমেন্ট লাগি হু টাইম নু
0: হয় যেন ব্যাঙ্ক আজকাল ব্যাঙ্ক নো অ্যাকাউন্টটা খুলছুন কেওয়াইসি বানার কেওয়াইসি দেন্দ্রে বানালি নো ইয়োর কস্টমর মানে ফটো অন্ডার অথরাইজ ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট আজকাল আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল বানা দি মানে ঠিকানা গে তাঙ্গে আনি দন।
1: আচ্ছা আচ্ছা
0: আও ড্রাইভিং লাইসেন্স যাহা বি মানে নিজের হেখানো ডকুমেন্ট র আপন ব্যাঙ্ক কে সাবমিট করুন আদ মানলে কেওয়াইসি ডকুমেন্ট
1: মানে সরকারি কাগজপত্র গে ওটা প্রমাণ চিয়া
0: প্রমাণ রানা কত আগলি যেন রেশন কার্ড কামালে আর কাজ যেন পয়সা লেবর কার্ড হাকালে এনা রিজিএস নু আপন মানে ব্যাঙ্ক গ্রহণ মা কামালিয়া সবসিকুয়েন্টলি আজকাল ভুবনি গ্রহণ কামালি এ যে কেওয়াইসি ডকুমেন্ট ক্রম রেসিডেন্সিয়াল প্রুফ যেন ইলেকট্রিক বিল বোধ এসকে মানি আড়পা নু আড়পা আন্টা র হলে নিমা ইলেকট্রিক বিল অন্ডা হাকর হনে এনআরইজিএস নু যে নালখু উঠতে কামালনার আদ মানলে ওটা ভ্যালিড ডকুমেন্ট আদ সরকারি ডকুমেন্ট দুন আনু নামে গামে ফটো ফুটা রাইকি অমকা জায়গা অমকা অ্যাড্রেস বলি যেনতা রাই হুদি এনআরইজিএস তা যে জব কার্ড বোধি মানালি ওটা ভ্যালিড ডকুমেন্ট মানে সরকারি ডকুমেন্ট যা বি র আদ মানালি ভ্যালিড ডকুমেন্ট কেওয়াইসি কি লাগান
1: তা হনে যদি কাগজ পত্র ওটা যদি আ আলাস চিচ্চাস কা আলি দি চিচ্চা হলে ব্যাঙ্ক বি ভাবি যে নেম নেকা পয়সা চালদাম আর ঠিক আলার বলিকি
0: একদম ঠিক দুন
1: হ্যাঁ হ্যাঁ হলে ই পয়সা বোধ দূসরা আলার তারা মা কাইকি তাঙ্গে নে নমিনিয়া তারা প্রকৃতির আজ গিয়ে চিয়াল দাম বলিকি ব্যাঙ্ক বি ভাবি আর আসিন চি আর আজকে কাগজপত্র আধ হই হলে শেষে আরও অন্টা কথা নিমেষ এম আহা গেলে কেন চাহাল দাম যে ই যোজনা বোধ তা যাহা বি মানো অন্টা ভল যোজনা আতলি নামে কুকা হাত দুগে লাগান হলে নাম গুঠি এদের ভাবদাত কে পদ্দান তা আলাদ গুঠিত ঘায় ঘায় ইনে অফিস পত্র গিয়ে কা লাগে লাগান ঘায় কুণ্ঠা বোধ নান্দাত যে কেরকম একানে কামন নেকান মেনন নেখে গানে কাছ নেখরন আর একান একানে কি ই প্রকার অ্যাকাউন্ট অন্ডা খোলা মানো ইদান ঘায় ঘাত না ভাবিকি ইন্না কন নেলা কন বলিকি সামিয়া হলে বুঙ্গ তেল বুঙ্গি হলে ধারা নেদনটা কেরার হলে ব্যাঙ্ক সান ধারা কেরার হলে নেকান নেকান যোগা

0: কামর আর নেখে সঙ্গেন কাছে নেখর যে ইন্ডিয়ানটা অ্যাকাউন্টটা খোলা আঙ্গরার
1: হয় বড়িয়া কথা দুন এনেগে ব্যাঙ্ক নিম যদি কর বিভিন্ন স্কিম গুটিকে ফটো উঠিয়া ব্যাঙ্কে দুয়ার বন্ধ পুরা পুরা পুরা হল নু ব্যাঙ্কে হল নু যেতে বদরাই নিম মেনর যে ই বদেন দুন হা বদেন দু হয় ব্যাঙ্ক নু আজকুন ম্যানেজার রানার ফিল্ড অফিসার অন্টারা দাস অ্যাকাউন্টেন্ট অন্টারা দাস কিরাণি জোড়ে কাম উন্টার রানার একা বনি নেদ মেঞ্চকুন সাংে সাং উত্তর এম তথাপি এম ব্যাঙ্ক বালা হিসাব নু এম তেঙ্গালাম নেদ বি যদি হাত ছোটেটে কুকায় হাত দুটা ধারচা করে নিম অ্যাকাউন্টটা খুলছে দরকার মানলা ই কুকায় গেলা গান সুকন্যা সমৃদ্ধি যোজনা বলিকি আতলি ইবন খোলা এম জবরদস্তি কাম দাম যে নিম খোলা যেনতা কাম চুকুনি খোলা যেহেতু নিমে অ্যাকাউন্ট আতলি হাত দু কেবনটা খোলা যা যে তাঙ্গে ভবিষ্যৎ নু পাড়া গেলা গান কা বেঞ্জা গেলা গান নিমা অসুবিধা মানে ইদান এম এনকোরেজ কাম দাম আলার এন গুটি
0: যে তাম যদি তামে তারতি বারচার হলে তা ভল দু যদি বি মাল্লা হলে বি ব্যাঙ্ক বি ই প্রকার সহযোগ কামালি আর এককানে করি ইন্নে যোজনাটা আতলি যে আজকে ফায়দা আলার বি হুয়াঙ্গর আকাথানি ব্যাঙ্ক আজ্ঞা ঘর বি তেঙ্গাল নার গুটি মেলে
1: হই আউনটা তে কথা তেঙ্গালাম টাউন গুটি নু তো সিআরপি মাল কারিন পাদ্দা গুটি ব্যাঙ্ক নু সরকার তারতি অন্ডা সিআরপি বলিকি অন্ডা অ্যাপয়েন্টমেন্ট কামস কিছি স্টেট গভর্নমেন্ট আধা পয়সাচি আধা সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সাচি আর এন্দর আর গে নালখু মানালি যাহা যাহা ডকুমেন্ট জেনেদ ভি বার্নার একা একা জিনিস বর যদি মেনচার হলে এম তাদের যেন যে কুকুস কা কুকায় অকানার কালা উসান ফর্মটা ফিল আপ মা যাহা যাহা মেনা আতলি উসান পহেলা মেনা আনতি নিম মেজর মানে অ্যাকাউন্ট খুলনা আতলি মেজর কর কা লোন কামনা আতলি ফিল্ড অফিসার কর কা নিয়ে পয়সা আতনা আতলি কাউন্টর গে কর বলে আর সিআরপি মানালার মেনালার আজকালি এদেরকে ইদান সেন্ট্রাল গভর্নমেন্ট বি পয়সা চালি স্টেট গভর্নমেন্ট বি পয়সা চালি আর গে নালখু আর ওটা ডকুমেন্ট বন পুরা ফিল আপ কামর চোর একা একা লাগব বি আর তেঙ্গর চোর যদিও কাউন্টর গুটি নু ভিড় রাই মেনা পোলদার আর তা লোকাল আলার না ব্যাঙ্ক চাহান্তা আলার আর আরাম রেট মানে দ্বিপদ হসি খুশি করি কথাবার্তা মানাঙ্গর
0: তা ই প্রকার সুবিধা বি আতলি যদি নাম বাল্য থালে বি তাম যেতে বাতিয় অর্চর একামাল্লা
1: হয়
0: তা ই যেন সরকার সুবিধা নানজি চিকিছি নামে আলার গে লাগান আউ বিশেষ করি নামে কুকা হাত দুগের লাগান যেন যোজনা আতলি আ যোজনাকে ফায়দা নাম যেতির হওয়া কথা আউ নাম নামে তারতি যেন আজ্ঞা গুঠিয়ার আতলার তামে সামে ভি নাম যোগাযোগ কামনা কথা আউ ই প্রকার যোজনা যেন সরকার ভি নামে লাগান চিন্তা কামালি আ কথান ভাবিকি কুকা হাত দরগে ভবিষ্যৎ বন ভাবিকি নিশ্চিতভাবে ই যোজনানু সামিল মানা কথা তো যাহু ইন্না বার্ষকার আর ই সুকন্যা সমৃদ্ধি যোজনা এক্কানিকি নামে কুকা হাত দুর্গে লাগান লাভদায়ক আতলি আর তামে জিয়াবন তামে ভবিষ্যৎ বন এক্কানিকি সুরক্ষিত ইয় আর তামে নটা ঠিক জায়গা নু আসত ই যোজনাবোধ আজকে লাগান অনেক কথা নিম তেঙ্কার তা নাম আশা কামত নামে যেন ভাই ভৌণী উঠিয়ার মেনানার আবড়ার নিশ্চয় ই নিমে কথান্তি কিছু বুঝরার আর তামে যদি বি কুকা হাত দুনটা আতলি হলে ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বন তামে চাহান্তা যেন ব্যাঙ্ক হোক কা পোস্ট অফিস হোক একাবদ নেখে লাগান সুবিধা মান আসান জরুর কামর বলিকি আশাল কামালাম আর নিম হি বার্ষকার আর এতকি কথা তেঙ্কার বলিকি আকাশবাণী তাতি নিমান ভি কেতিনি কেতে ধন্যবাদ জুহার
1: ধন্যবাদ জুহার

0: ইন্নন্তা কার্যক্রম বন আকুন ঈশান মুঞ্জালদাম জেতেরিন ফের ঘায়ে জুহার।
1: শুনিলি কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। এথর শুণতু কতোটি হিন্দি কথাচিত্রর গীত। কথাচিত্র রাজা হিন্দুস্তানীর এই গীতটি কণ্ঠদান করেছেন অলকা ইয়াগনিক। গীত রচনা সমীর, সঙ্গীত নাদিম শ্রবণ।

0: ইজিট হোটেল প্যালেস। আচ্ছা আচ্ছা, রুম নম্বর 8 কনফার্ম তো? হ্যাঁ হ্যাঁ, 8।
1: বাবু বাবু,
0: বড়িয়া কফিটা তৈরি করে নেইয়া কুইক।
1: বন বিটা রেডি আছে বাবু।
0: বোর, আই ডোন্ট লাইক ইট, ব্রিং মি কফি। হ্যালো হ্যালো, হ্যাঁ মু বসবরাজু কহুছি, যা প্রস্তুত তো? ওকে ফাইন।
1: বাবু বাবু, এই নিয়ন্তু কফি। কুয়াড়ে যাবে বাবু?
0: স্টেশন, পুলিশ স্টেশন নুহে, রেলওয়ে স্টেশন।
1: কতবে ফেরবে?
0: মো সাঙ্গকে ট্রেনে বসাই চালি আসবি।
1: কালি দিন সারা তোমার বাপা অপেক্ষা করে।
0: ইজ ইট, পিকনিক যাই পেরুমালু, অধারু আসি পারে নি।
1: বাপা আসবা সময় হয়ে গলা, সে আসবা পরে গলে হুয়ানি বাবু।
0: তো মুন্ড ঠিক অছি তো? সেপটে ট্রেন আসবার সময় হয়ে গলা, আইটি অপেক্ষা করবি। আই কাঁট, গাড়ি নিয়ে যাচ্ছি, বাপা কইদেব।
2: হ্যাঁ বাবু, কণ হয়েছি পেরুমালু? চিহ্না চালি গলা।
1: তুমি এ পর্যন্ত কোটি ছিল বাবু?
2: মো রুম্রে সেও কাটি কাটি সময় বিতাউলি, কারণ চিহ্না বহুত ব্যস্ত লা, ভাবিলি তা কামরে দখল দেওয়া উচিত হবনি, আর নিজ রুম্রে বসি রহিলি।
1: রাগ দেখিল না?
2: হ্যাঁ হ্যাঁ, দেখিলি, সুন্দর, অভূতপূর্ব
1: সুন্দর,
2: চমক অছি, তীক্ষ্ণ ধারটা মসৃণ হয়েছি, কি সামনারে পড়িগলা তো সাফ।
1: বড়বাবু আজিকাল বহুত চিন্তিত অছন্তি।
2: কেবল বড়বাবু কথা কাহিকি কহুছ, ছোট বাবু কথা বি কহ। এই বংশর সাত পুরুষ লোক বি ইয়া সামনারে ফিকা পড়ি যাবে পেট্রো মাক্স লাইটর আলুয় ভি। আচ্ছা মু টিকে বাহারক যাচ্ছি, ঘরর খবর রাখিবু।
1: কুয়াড়ে যাচ্ছ বাবু?
2: আমার চিরঞ্জীবী তা সাঙ্গকু স্টেশন ছাড়া যাইছে না, সেঠিকার মাহল দেখিবার ভারি ইচ্ছা হচ্ছে, তু যু গোটাই ভালো গ্রুপ ফটো হুয়া
1: বাবু।
2: নহেলে আর কোণ পেরুমারলু? সবু কথারে তু কাহিকি মুন্ড পুরাউছু কহিলু? তু খালি দেখি যা, আউ ভাব পিকচর দেখুছি। আচ্ছা সময় হয়ে গলা, মু যাচ্ছি।
3: আরে সে কুয়াড়ে শীঘ্র শীঘ্র যাচ্ছি?
1: রেলওয়ে স্টেশন।
3: চিহ্নাকু একাকি গাড়ি যাবার দেখিলি, সে বি কোণ স্টেশন যাইছি?
1: হ্যাঁ বাবু, তাঁকর কেউ সাঙ্গকু ছাড়া যাই।
3: চিহ্না বদলি গলা পেরুমারলু, বহুত বদলি গলা।
1: বয়স কেতে কি বাবু? কিছু জাঁপারু না, সবু ঠিক হয়ে যাব, সম্ভাড়ি যাবে যে।
3: বয়স, এ বয়স বড় খতরনাক পেরুমারলু,

শ্রোতা বন্ধু, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কেবল চাকরি পাই নহে বরং রোজগার ও উদ্যমিতাকু মধ্য প্রোৎসাহিত করে থাকে। এই যোজনা মাধ্যমে অনেক যুবক নিজস্ব ব্যবসা আরম্ভ করে অন্যমানঙ্ক পাই মধ্য রোজগার সুযোগ সৃষ্টি করুছন্তি। ইয়া দেশর বেকারি সমস্যা হ্রাস করিবা সহ আর্থিক বিকাশে মধ্য সহায়ক হেউছি। কোহাযাই পারে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যুবপিঢ়িঙ্কু দক্ষ, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করিবারে এক যুগান্তকারী পদক্ষেপ। ইয়া কেবল ব্যক্তিগত উন্নতির পথ খোলি নাহিঁ বরং এক সশক্ত ও আত্মনির্ভর ভারত গঠনরে মধ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাউছি। কৌশল ভারত কুশল ভারতর স্বরূপক সাকার করিবা দিগরে এই যোজনা এক দৃঢ় এবং প্রশংসনীয় পদক্ষেপ। এবে শুনিবা আসন্ত শ্রোতা বন্ধু এক সুন্দর গীত। কথাচিত্র কৃষ্ণা কটেজ, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, সঙ্গীতকার অনু মল্লিক, গীতিকার নীলেশ মিশ্রা।

0: যুববাণী কার্যক্রম এইটি শেষ হেলা। আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। বর্তমান সময় সন্ধ্যা ছটা হেবাকু যাউছি। হিন্দিরে সংবাদ শুনন্তু, রিলে করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্ররু।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম।

এথর শুনন্তু আগামীকালি প্রসারিত হবাকু থিবা কেতেক কার্যক্রম সম্পর্কের সূচনা। আগামীকালি সকাল ছটা তিরিশ মিনিটে শুনবে আজির ভাবনা উপস্থাপনা মনোজ পূজারী। স্বাস্থ্য সূচনা শুনবে সকাল সাতটা দশ মিনিটে। এথির কানরে সংক্রমণ কাহিকি হুয়ে ও তার প্রতিকার এ সম্পর্কের কহবে ডাক্তার সত্যজিৎ মিশ্র। পরিবেশ সূচনা সকাল সাতটা তিরিশ মিনিটে। এথির সংরক্ষিত জৈবমণ্ডল প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এ সম্পর্কে কহবে ডক্টর সমাপিকা দাস। সম্বলপুরী গীতর বিশেষ কার্যক্রম উদিয়াতারা প্রচার করব সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে। কণ্ঠশিল্পী মনোজ কুমার বুড়া এবং মিনতি পতি।

0: નાની જુહાર ગો.
1: જુહાર જુહાર. એમાં તોતે બડા દિનું દેખું છે ગા બુઈ.
0: હા ગો નાની, કા કરબો, સમિયા ના હવાર કે કેતે કામ.
1: ખેત ખોલા થી તો અમર જીવન ગલા બોલ ને કે.
0: હા એ ખેત ખોલા
1: હેલે તો સેનો અમે ખેતે સે ખેતર બર મસ લાગી છું મિતાલટા હે ને કે.
0: આ કેનો ગાણા જાની હેલે પારું છું ઈ બૈઠકી કે ઘા ઘા આસલે.
1: હા
0: કેન્ડા ટીકે જાની હેસી કે કથા વાર્તા ટીકે હેસું.
1: ઠીક કથા કહું છું. દેખ તો અમર લાગી કેતે સરકાર યોજના મને સબુ કરી છન. હે સબુ અમે સબુ જાની પારું છું કે કહો તો.
0: નાઈ ગો કઈ નું કાણા જાણી પારું. સોમિયા કે નું અછે.
1: હો જે અમર જેન ચાસબાસ રો જેનટા અછે અમર યોજના માને ચાસબાસ લાગી આમકુ જેનટા જોગે દઉ છન અમર સરકાર સેટા સિના જાણી પારું. ઈ જેન ઉંઝા કથા માને અછે યોજના માને અછે એટા જાણી પારું છું બોલું છું.
0: દુનિયા થી કેતે કથા અછે ગો નાની.
1: સુન તો તોતે પચરામી બોલતી ઈ જેન અમર 15 સૂત્રી યોજના અછે પ્રધાનમંત્રી કહે તાર વિષય થી જાણી છું.
0: 15 સૂત્રી કાણા એ ગો મી નહીં જાણે.
1: દેખ તો જે 15 કથા અછે આમર જેન સંખ્યા લઘુ અછન નહીં કે સેમાનકર લાગે સુવિધા સેમાનકર સુવિધાર લાગે સેમાનકર પાઠ પઢાર લાગે સેમાનકર આર્થિક ઉન્નતિ કેન્તે કરી હેબા સેથિર લાગે. હે કેન્તે ઈ જેન જેન માને પાઠ સાઠ નહીં પઢ઼ાર હે અધાનું પાઠ છાડી દઉછન આમર મા બહેન માને ભી સેમાનકુ કેન્તે કરી આગકે પાઠ પઢે પઢી પારબે સેમાનકર લાગી સુવિધા સબુ કરા હેજે. સેમાને બેંકનું કેન્તા કરી ઋણ નહી કરી ટીકે વ્યવસાય કરી પારબે સેમાનકર સેથિર લાગી તાંકર આર્થિક કેન્તા કરી ઉન્નતિ હે પારબા સેથિર લાગી સરકારી ક્ષેત્ર થી કેન્તા નિયુક્તિ પાઇબે સેતાર સુજોગ કેન્તે કરી પાઇબે સેતાર વ્યવસ્થા કરા હેજે. એન્તે કેતને કેતે કથા અછે કહ તો. હા પ્રધાનમંત્રીંકર ઈ જેન 15 સૂત્રી યોજના બાબત થી કેતે કથા અછે આર સેમાનકર જેન મૌલિક સુવિધા જેનટા અછે તાંકર જેન પાન ર સુવિધા હેપારવા તાંકર ઇ ઘર જનતા તાંકર લાગે બનાઈ દિયા જાય પારવા સેથી લાગે ભી કેતે સુવિધા અછે. એતે સબુ કથા અમે કાહું જાણું છું. હે
0: કેનું જાણું છું અમે એતે કથા
1: ખેતે રહેલા ઓર કાણા કોલા બોલ
0: ને કે કે ગુટે સત કથા ઇ બૈઠકી કે જન મુય આઈસી જે ભે મુય ઇનુ કેતેટા કથા જાની પારસી બણિયા કથા મને નહે તો કેનું કાણા એતકી કથા જાણું છે. એતકી કથા દુનિયા થી સરકાર સુવિધા કરચન બોલી કે જાણું છે.
1: નહીં નહીં બૈઠકી તો અમાર ઇટા ગુટે ગંતા ઘરાય નઈ કે સબુ શીખવાર જાનવાર શીખવાર ઇટા ગુટે જાગા આય
0: ઇનુ હી મોનટા ઉસાસ લાગસી. હો
1: ઠીક કથા કહુચું.
0: જે નાની સુન તો ઈ બડખા દાદા આજે કા કરી ડકે પઠેતિલે સોમકુ પરે ડકે પઠેચન.
1: દેખ તો આસીચન કેતે જન આઈસચન. દેખ તો સબે કેનો પહોંચીલે જે બડખા દાદા સે અમર જને ભાઈંકર સાંગે કથા હઈછન તો બેલે સેટા કહેલે કે સભે આયલે મુ સે ભાઈ કે ધરી કરી આયમે આર સે તા કથા સુનમા બોલી અમર ચાસી ભાઈ કર કથા.
0: હા દે આયલે ન સે મોયનુ ઘરે ભી આસલે ન સે ઉપર પડાર ભી આદે આસુ છન.
1: હા મને સબ જાકો લેટરા મને આ ધીરે ધીરે આવછન ની કે
0: બોલે
1: સુન તો
0: ડાકલે દે સોમિયા થી ઉઠા દાદા ને બોલ લાગસ
1: હેનો બસી છન તાકુ કહો તો ચાસી ભાઈ સાંગે કથા વાર્તા લાગવે કે બોલ છે. હે ચાસી ભાઈ કો સાંગે કથા વાર્તા દાદા કથા લાગો તુ મેસીને
0: બણિયા
1: તમે સુનમા ચાલ. હો ચાલ
0: ચાલ
2: ଆମର ବୈଠକିକି ଆସିଥିବାର ସବୁ ଚାଷୀ ଭାଇ ବୁହାନମାନଙ୍କୁ ଜୁହାର. ଆମେ ତ ଚାଷ ହିସାବରେ ଅନେକ ଚାଷବାସ କରୁଛୁଁ ଆଉ ଚାଷୀ ହିସାବରେ ଯେତେବେଳେ ବି ଚାଷଟେ କରୁଛୁଁ କେନ୍ତା କରି ଦୁଇ ପଇସା ଏତକା ଲାଭ ପାଇପାରମା ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର କୁଟୁମ୍ବ ବାଟୁମ୍କେ ଦୁଇ ପଇସା ଏତକା ଲାଭ କରିକିରି କେନ୍ତା କରି ଭଲ ହିସାବରେ ଚଲାମା ତ ସେ ହିସାବରେ ଆମେ ଚାଷ କରିଥିସୁଁ. ଆଉ ସବୁବେଳେ ଆମର ଗୋଟେ ଚିନ୍ତା ଏ ଯେ ଆମେ କେନ୍ତା କରି ଉନ୍ନତି କର୍ମା ତ ଇଥିର୍ ଲାଗି ଆମର ଚାଷୀମାନେ କାଣା କରିଥିସନ୍ ଯେ ନୂଆ ନୂଆ ବୈଜ୍ଞାନିକ ପଦ୍ଧତିକେ ଅନୁସରଣ କରିକରି ନିଜର ହିସାବେ ବି କେନ୍ତା କରି ମାନେ ଚାଷଟା କଲେ କମ୍ ଖର୍ଚ୍ଚା ହେବା ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କେନ୍ତା କରି ଲାଭଟା ଟିକେ ଅତକା ହେବା ଇ ଦିଗେ ସେମାନେ ଧ୍ୟାନ ଦେଇକରି ଚାଷ କରୁଥିସନ୍ ତ ଯେତେବେଳେ ବି ଅତକା ଦୁଇ ପଇସା କମାବା ଲାଗି ସବୁବେଳେ ଚେଷ୍ଟା ସେମାନେ ଚଲେଇଥିସନ୍ ଆଉ ଯେତେବେଳେ ବି ଅସୁବିଧାଟା ହେସି ତ ସେତେବେଳେ କାଣା ହେସି ଇନୁ ଚାଷୀ ହତୋତ୍ସାହ ହେସି ଯେ ଚାଷ ମୁଇଁ ନା କରେ ବୋଲି ତ ହେନ୍ତା ଆଜିକାଲି ଯଦି ଦେଖମା ଧାନ ଚାଷକେ କଲେ ପ୍ରାୟ ଚାଷୀ କହୁଛନ୍ ଯେ ଖର୍ଚ୍ଚାଟା କେତେନି କେତେ ହେଉଛେ ଆମଦାନୀଟା କମ୍ ହେଉଛେ ତ ଇ ଯେନ୍ ଧାନ ଚାଷ କଥା ପଡ଼ିଛେ ତ ଧାନ ଚାଷକେ ଛାଡ଼ିକରି ଆମେ ଯଦି ବି ଅନ୍ୟ ଚାଷ କର୍ମା ଯେନ୍ତାକି ପେଶାପାତି ଯେନ୍ଟା କହୁଛୁଁ କୁନ୍ଦୁରୁ ପୋଟଲ କଦିଲ ଅମୃତମଡ଼ା ପିଜୁଳି ହେଲା କି ବା ବୁର ହେଲା ଯେ ବରକୋଳି ଯେନ୍ଟା ଆମେ କହୁଛୁଁ ଆମ୍ ହେଲା ତ ଏନ୍ତା ଗଛ ମାନେ ଫଳ ଗଛ ଚାଷ କରିକରି ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମେ ପେଶାପାତି ଚାଷ କରିକରି କେନ୍ତା କରି ଅତକା ଦୁଇ ପଇସା କରିପାର୍ମା ଆଉ ଅତକା ଦୁଇ ପଇସା କରିକରି ଆମେ କେନ୍ତାକରି ଉନ୍ନତି ମାର୍ଗେ ଚାଲିପାର୍ମା ତ ସେନ୍ତା ଗୋଟେ ଚାଷୀ আমার ধান চাষকে মুখ্য চাষ নাই করি করি বেসাপাতিকে কেন্দা করে নিজের মুখ্য চাষ করছেন তো সেটা গোটে চাষী আজ আমার পাখে উপস্থিত অছেন তাঁর না হচ্ছে বিনোদ কুমার বিশ্বাল সে কনকতুরা পঞ্জগাঁ আসিছেন আপনার বৈঠকিকে স্বাগত জনাওছু জুহার
3: আমার শ্রোতা বন্ধু মানুষ মোর তরফ নমস্কার
2: তো পহলে আমার চাষী মানুষ গোটে কথা কুম যে আপন যেন চাষটা করুছন কিন কিন চাষ করুছন
3: ধান সাঙ্গে আমি পনিপরিবা যেটা কুন্দ্রু পুটল করলা এসব সাঙ্গে কদলী এসব চাষ করা হচ্ছে
2: আজ্ঞা তো এটা তো ভাল কথাটি কহিলে যে আপনার ধান সাঙ্গে সাঙ্গে পুটল কুন্দ্রু কদিল অমৃতমড়া পিজুলি কেন্দা হল ফল হল বরকলি হল যেটা কি আমি কৌছ আম বি চাষ করছন বলে কহিলে তো গোটে চাষীটে দেখলে ধান থি মানে চাষ কলে একড়ে প্রতি যে সে খরচাটা করুছে কেতে কেতে খরচা করুছে সেটা টিকে কহ
3: ধান রে সাধারণত আমি গোটে একড় চাষ কলা বেলকে আমার হারাহারি 30,000 টাকা আদায় হেসি যদি আমি 10 কুইন্টাল 15 কুইন্টাল আমার মাল চাষ জেনেছি আমার অঞ্চলে সে হিসাব করলে আর সে ভিতর প্রায় প্রায় 15,000 খন্ডে খরচা করে দেশি চাষি তো তার বর্ষকর কমানি দেখলা বেলকে তাকে 10,000 ন পড়ছি যেটা কি গোটে পরিবার কে প্রতিপোষণ করবার লাগে বহুত কম হয় আমার ধান চাষী ধান চাষ কলা পরে সে ভাবছি যে খালি ধান চাষে মুই জীবিকাটা নির্বাহ করমি পরিবারকে পোষণ করমি কিন্তু গোটে বর্ষরে 52টা যে বজার হেসি প্রত্যেক বজারে তার না চাহিলে বি 500 টাকার ঊর্ধ্ব খরচা হেসি আর সে 500 টাকা খরচা হিসাবে 50টা বজার ভি সে যদি করবা মানে 25,000 নু ঊর্ধ্ব তার পনিপরিবারে খরচা হয়ে আসে তো দিন ইনকমটা সে ধান রু করছে কি ভাবুতছি সে ইনকম সে বজার খরচারে অলরেডি সারি দেশি মানে তার পরিবার পোষণ করবার লাগে অন্যান্য আউ যে খরচা আছে সেটা মেনটেন করবার লাগে তাহলে টিকিয়ে অসুবিধা আসি তেণুকরি আমি ধান চাষ সাঙ্গে সাঙ্গে আমার ব্যবসা চাষকে যদি আমি নেমা আউ আমার হিসাব যদি করমা বলে ব্যবসা চাষে তার ধান চাষ টিকিয়ে বেশি প্রফিট আসি
2: যে আপন যে চাষটা কহিলে পুটল চাষ করুছে কুন্দুরু চাষ করুছে তার সাথে কদলী আছে কি আমার যেটা পিজুলি আছে আউ আম বি অছে তো এনতা অনেক চাষ কথা কহিলে বন্ধাকোবি ফুলকোবি বি চাষ করুথে তো এই যে পুটল চাষটা কহিলে তো এটা কেন্দা করি করুছন এটা টিকে কো
3: আজ্ঞা পুটল চাষ সাধারণত আমার যে মাল অঞ্চলের যে চাষী ভাই মানে অছন
2: আজ্ঞা
3: সেনে পুটল চাষটা সহজে গোটে চাষীকে লস নে করে দিয়ে
2: আজ্ঞা
3: তো তার যেতকি খরচা করছি তার নু বেশি ইনকম পুটল চাষে আসি পুটল চাষ করবার লাগে আমি ধাড়িকে ধাড়ি 5 ফুট রখি দেশ এবং গছ নু গছ 2.5 ফুট দূরতার তার রোপণ করা যাইসি এবং 10:1 মানে 10টা মাই গছরে গোটে অন্ডরা গছ বি লগাবাকে পড়ছে তার সাঙ্গে যদি আমি তার এখন উন্নত প্রণালী হলান ড্রিপ ইরিগেশন বা বুন্দা জলসেচন এটাকে বি যদি আমি সেতে ব্যবহার করে পারমা মলচিং যদি ব্যবহার করে পারমা তো আমার কম খরচারে আমি বেশি আদায় করে পারমা আর পুটলর রেট প্রায়ত মার্কেট রু 20 টাকার কম না থাকে আউ এপরিকি 100 টাকা তক বি তার রেট থিসি তো মার্কেটকে দেখিকি বা বজারকে দেখিকি যদি আমি পুটল চাষ করমা কুন্দ্রু চাষ করমা বলে সেথরে আমি নিশ্চিত ভাবে লাভবান হমা আউ আমি লাভবান হোছু
2: এটা তো বড়িয়া কথাটি কহিলে যে পুটল ও কুন্দ্রু চাষটা তার সঙ্গে মলচিং যদি করমা বলে মানে ঘাস লটা তো এতে স্নেহ হয় আর প্যানর সুবিধা হলে তো সেটি খালি সার টিকে টিকে দেলে আরামসে সে ফলুতুসি আর এটি যহ রোগ বেমারটা না লাগে তো আর গোটে কথা কহিলে যে কদিল চাষ করুছে বলে মানে কদিল কেতে চাষ করুছন ও কেন্দা কেন্দা করুছন
3: কদলি চাষটা আমি আমার হর্টিকালচার ডিপার্টমেন্ট তরফ থরে পাইলু তার চারা আর সে হিসাবে আমি কদলি চাষকে নেই গোটে চাষ করবার লাগে কিন্তু সেথিরে গোটে বড়িয়া জিনিস আসি যে কদলী কেনসি জিনিস মানে সার পানি এসবুকে বেশি না বারে
2: আজ্ঞা
3: মানে সার যেতকি দেলে বি তাকে অসুবিধা না থাকে কম দেলে তার প্রোডাকশন টিকে কমি যাইসি তো আমি বিনা ইয়ে হিচকরে কেনসি জিনিস হিচকি দিয়ে আমি তাকে সার খত পানি দেই পারমা দিনে দুই দিন যদি পানি না দেবি দেই পারলাম বলে তার হেতকি কিছু অসুবিধা না হয় আউ কদলী গছর ঠিক যত্ন যদি আমি নৌথ মাকে বেলে কদলী গছ নিশ্চিত ভাবে সে 20 কেজি রু 40 কেজি পর্যন্ত গোটে গছ দেশি এবং সেটা আমার মার্কেট প্রাইসে ভাল আদায় আমার হয়ে পারছে তো গোটে গছরে হারাহারি 70 টাকা আমি খরচা

গোটি আহুতি পড়লে বশিষ্ঠ মুন্ড পড়ব যজ্ঞের, গোটি আহুতি সরিগলা, দুইটি আহুতি সরিগলা, লোকে আহা আহা করছেন। বিশ্বামিত্র ভাবিলে হারিগলি হারিগলি, প্রকৃত আজ যজ্ঞকুণ্ডে পানি নিগাড়ি দেলে। বশিষ্ঠ কহিলে তুমি এবে ব্রাহ্মণ হইল, ব্রাহ্মণ হইল, ব্রাহ্মণ হইল, নমস্কার ঘেন মোর হইছ ব্রাহ্মণ, জীবে দয়া জাগ্রত হইছি এতে দিন, নুহ ক্ষত্রিয় রাজন, ব্রহ্ম বলে বলিয়ান জগত পাবন, হে দেবাধীন জগৎ সর্বং মন্ত্রাধীন স্তু দেবতা, হে মন্ত্র ব্রাহ্মণাধীন তেন ব্রাহ্মণ দেবতা, গঙ্গাবতী অঙ্গুষ্ঠে তর্জন্যা যমুনা নদী, মধ্যে গোদাবরী শৈব সিন্ধু শৈব নামিকা, কনিষ্ঠা গোমতী তীরে হস্ত মধ্যে দুসাগর, ষড় তীর্থ ইদম প্রোক্ত ব্রাহ্মণম দক্ষিণম কর, ব্রাহ্মণ হস্তরে ছটি তীর্থ বাস করন্তি, পৃথিব্যা জানি তীর্থানি তানি তীর্থানি সাগরে, সর্ব পাপ বিনশ্যতি ব্রাহ্মণম দক্ষিণম পদ। ব্রাহ্মণর জীবহংসা নে করিবা হেলা তার ধর্ম, কহুছন্তি বশিষ্ঠ ব্রাহ্মণ, ইয়ে অক্রোধ পরমানন্দ নির্বিকার মন, স্বার্থ সুখ বলিদান জগত কল্যাণ, হিংসাহীন ত্যাগ মন্ত্রে, ব্রাহ্মণর ধৈর্য ক্ষমা ব্রহ্ম জ্ঞান তন্ত্রে, হে ব্রাহ্মণ ওঙ্কার ধ্বনি সংকেত সুন্দর, ব্যর্থ অভিমান ছাড়ি পিন্ধু রত্নহার, কৃষ্ণ প্রসাদর ভাষা, ব্রাহ্মণর পাদ ধূলি নিত্য মো ভরসা। সেই দিন ঠার ঋষি বিশ্বামিত্র মহর্ষি বিশ্বামিত্র নামে আজি প্রচারিত হলে, হে ব্রাহ্মণ কাব্যটি মোর হেলা সমাপন, সমাপন।